अमित कुमार, किशोर दा के सुपुत्र साथे रहे है आशा भोसले जी, ये दोनों मिलकर ये सुंदर सा गीत हमको सुना दिए है आज के प्रोग्राम में। कहते हैं कि स्टॉप में दे, हाँ हाँ आप ठीक सुने कि स्टॉप में दे, ये सेल्फ फर खलाइकन मेट आंदरन, ये सेल्फ फर खलाइकन मेट आंदरन दैट कुंट यू वेल देंक एक स्टॉपन दर में, ये सेल्फ क्लेन माकन हेलमाल नी गुड, jezelf vergelijken met anderen, jezelf klein maken, steeds maar pleasen, blijven hangen in het verleden, twijfelen aan jezelf, dit zijn geen goede eigenschappen. Wat wel goed is, begin met dit en dat zijn, in jezelf geloven. Ja, in jezelf geloven. Voor jezelf kiezen, je grenzen bewaken in het nu leven. Zeer belangrijk, in het nu leven trots zijn, echt trots zijn op hoe ver je bent gekomen. Jij kunt dit serieus, eerlijk. Ja, u hebt goed gehoord, kiezen voor uzelf. Dat wil niet zeggen dat u medemens moet gaan verwaarlozen en lelijk doen.

हर पल है यही कहीं, अमित कुमार जी की आवाज में। और कहते हैं द बेस्ट मनीर ओम सेल्फ फर्ट्रोवंत विनन इस देंगन दून वार ये बांग फोर बैन। Het is een hele grote uitdaging. Als u dat aan kunt, dan bent u gewoon een geweldig persoon. Dat kunt u, dat wil zeggen dat u grenzen hebt verlegd. Dat is de beste manier om zelfvertrouwen te winnen, is dingen doen waar je bang voor bent. Succes!

दामन हर उदास अमित कुमार जी की आवाज में श्रवण की है ये नजर ना लागे ओ साथियों। उससे पहले बंद आंख से देख तमाशा दुनिया का फिल्म पर वरिष्ठ निकाला गया था और ये जो अभी आपने सुने वो देश परदेश फिल्म देश परदेश से निकाल दिया गया है। Death is for Iedereen. Death is for Iedereen. This ain't best dude. Ja, this ain't best dude. Je hoeft niet perfect te zijn om waardevol te zijn. Je inzet vandaag bepaalt je leven morgen. En zoals ik eerder heb gezegd, vergelijk jezelf niet met anderen. Hun verhaal is niet jouw verhaal. Rust is niet lui, het is opladen. Kleine stappen elke dag brengen je verder dan je denkt. Je doet het geweldig en trots op je zijn, dat is ook iets bijzonders.

लता जी के आवाज में आज के प्रोग्राम में फिल्म का नाम मेरा साया, टाइटल सॉन्ग आपने सुने मेरा साया से, जो 1966 तक में पिक्चराइज किया गया है। मेरे प्यारे सुनने वालों, gevoelige mensen zouden gekoesterd moeten worden. Zij hebben intens lief en denken diep na over het leven. Zij zijn trouw, eerlijk en oprecht. De eenvoudige dingen hebben voor hen vaak de grootste waarden. Zij hoeven niet te veranderen of harder te worden. Het zuiverheid maakt hen tot wie ze zijn.

कहाँ से, क्या गीत है, क्या लफ्ज है, आपके लिए पेश किया गया है हेथलीफ इस अंतरायंत विल, हेथलीफ इस अंतरायंत विल एंड het draait ook voor degene, mijn lieve mensen. En het draait ook voor degene die slim zijn, die bedriegen, kwetsen, liegen. Uiteindelijk krijgt iedereen wat hij of zij verdient.